এটা হালতে হবে হেঁচা হাড়া কুয়া হাসানে তাও তিয়া মধু মুসাম বা হালতে কান্তা ডের হতো বুকারে মেতান ইতালা বেলে তাও রায় মেতান রাবে সেটা পুবকুরিয়ান লাডিয়া।

0: ভাই হাও নই
1: হাও নেলিয়াং
0: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া FM 99.4 MHz
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রাড়ি রাকাম বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই